ভাইলা কই বললাম বেলা কি মিতিলে কি ইউজ কায়াম মিতিলা কান কায়াম মিতিলা গিঞ্জি খেঁজে তুলে এসগে না কি এংকির সিং বরং কিতাল দায়াম বেলা এসে কিরসিং উঠবা না কি মিতিলা নে আর বলাং না বিগেল কি এঙ্কিলা যে তোমালে বং না দো বা মেঙ্গা সম্বলম কি মিতিলা আয় বেলা মিতিলা এতে এম বেলেং আবু কুয়ং কে রিং বেলা আলবা আসা আপান দিওকে আবু কুয়ং কে রিং বেলে আলবা আসা আপান দিওকে এম বেলে আসে তাই ওজন দি এম মিতিল লগে নম্বাল মিতিল হয় না ইং উন সেই নেন নম্বাল ফি কাবুং কি আল দলে কা তোর ইন্দ্রেন কাগিলা আবু মদিল বিও কেম কোয়া কি কেং মাতুর মাঞ্জাং কে খেলে কে এনেঙ্গাং কি কেং কামালাং খেলে ওলা গালচি কুং কেন দোলা দুললে বাইঙ্গেন কেম কুন্দুলা কেন দোলা দুললে খেলে তোমা কামালা কাউয়া রইতা ওলা গাল বৃঞ্জালান দিও কোয়ান জেল জলানো জুড়ো লিয়া তুমি কে আমার বা খেলা আইলং না কৌবরুং আর কুয়াল কাং আমি আ কাঙা লাগবে না আমি আলবা দেয় না দু হাত এই আলিনাম বেলেন আবু নুয়া আমি বাং অম্ব কুইঞ্জা রঙা কি নমস উরং নম কত মুখুয়ং এসে দেলো কুয়ং খেসেল না আসে দেলো আসা মারাং বেলেন সেলে ও আলবদায় ও কুয়া বাই নালাই আবা কয়েকটি আবার দেমবা না দেম ওর রেঙ্কা এলা বেলে সি দিয়স কেমবা ইয়া পিব এলা ইঙে নে কইন জিনে ইতি নে এলা বেলে সি কিরেন তুমি কুরা সিং আরে বা এলা ইঙে নে সি কামে গালাং ইনে আমপিয়া নে গাল কেল আমনা কেং আপাং এনে লং কিরসিং ইয়ে নমাস এনে লং তুইতি মারাং কি নম কোতে আনন্দে আর খেরেন নম দো ইনকামিং আস আপা আস কে মতা দি তিঙ্গে নপি না কুয়ং আস কে মতা দি তিঙ্গে নপি মারাং নাই আর্রা এন আর্রা খা কুয়ং আস আসাং কই আবু কি দেং আর্রা এংকরা কুয়ং আস আসাং কই না আসা কুয়ং যে আস কই এলা এন দেং কই না কিরক মান দেং আর্রা এংকরাং কুয়ং আলবাই না আসা ইন্দের

0: তারা আছে ইনহালদি তবান তারা আছে ইংলিশ বেলেন কি নামা খাই ইনসান দিনেলে আলাং সরু আছে নেট তিনকে দম টোকেল না আসাম কাছে খেরগেলা কাউবা কাজি দিক যান না কার ফুকা আইন ওয়ালা আসাম সরছে না কাউবা আলকা দিল সোমা রেয়া আনা কা দিল সোমা আখের আইন ও গজা কামাল দিল সোমা আঙাল দিল সোমা আখের আইন ওয়ালা সরছে না সেন কামেন বা জিন জোতা জাং আনে জেন না দিন বুরু জাং আলবা রিজুস কাইন ওয়ালা ইনালম বা আলকি কোয়াং কি দুয় তারে বউ আলাং ইন জোয়া আবার তারে সিটকে আলম তারে জিকে বকে বন যাও আবার ইয়াকে বা নম তারে নম তারে সিং ওকেন যাও ইনকো এলালং কি সুর দো সুরিং আমিন আতাং আলাং উতম আসে ইন কাউ এরি না কাস ইন আনা কি দুয় কাউ দো আলাম বৈতা আদিয়ে কে আদিয়া কে বা ইদি নে লং কি দো আমিনি ইয়ে উতম কেন তারাসিং ইদি না তারাস ফিয়া বিয়ে না সাঞ্জা তিন ইন কেইন ইনাল বে ফিয়া নাকি দো বকো এলালং কাই উতম তারাস ইয়া বউনর তুললেন কাউ ইন আলে কে আসন সরু আসে কথা বকো করা কাউ বা না আদম সরু আসে দুয়া কালু বা আজি নঞ্জল না কাই নঞ্জল ইবো নিয়ে তিঙ্গে লোন ফিফিয়া না আলম তারা সেন কাই না ওতা মাই কেনাল কাই লোক সাল্লাম হওয়ালা কি দুব অরমারে ওয়ালা দা বাংলা কবর আলম তো এরিয়াল ইসি জওয়াজ জেলা নঞ্জম নেরি গালে লোন না গাল জামে গায় বলে জান তারা সাম হো আ যাও বাগাল তারা সেন জলো জুমনা এই জুতান কে নো বোরে ওয়ালা দূরে বস করো জানি ইদিন লোন ফে দে সাল্লা ফিয়া নাজি দে দে দে দে ওয়ঞ্জম
1: Tulay meron ba ina dok ina tarasa na dok duma ko ilalam ko na kagil in aldi ay gis beleng lompi
2: nyeding nyepya lompi na may lika kiri ang kiri nang tulay ngan tulay na lompi alia joingi na nye jalongi iding na deng joingi na deng tuling aljegi lana kila si pia na tulay ka imbaba yung kwa yinen tulay alang ay ba namas tulay nga pia inal surusi korongi di fiana na tarasa nga ba na may kwain nen tulya lai be din ne kwela lang karaba tulya nga fiana may na surusi korosi kergel fiana dinga si jawil jawil na dinga si na bauta fia ala lo te ye longola na gal kiki ala ku akum ninge ba di kiyo nga fia din ne kiya dela kanga ba na may ne ken otonga kinyet din pia lia so koro kergel fia na may ne korodio kilasi fia al korodio kain ne ine taura na magal kinsi fia korunga kiken odang na karaba jodan kikeng oda nyedding na kingal keng kikeng kikeng tirkeng nyedding nama nyedding udong asistara aspia nan si herranga jana si lusi kito kergel pia iding ali kwel anan duldi si pia insanin kwesi iding ali kwel ali embeleng alan indine nyet den donga jana mas taras pia liana me ene nengi alang kiyonga si pia na lotu lele kong alang alang korwa ke imbana gis kyo ngasi udwa swa pye na alang gallo to ke nas itin soga kang na natari ngan si kalung na karwa ke nyet ay sa pye idi ngalang ki kam na dele kain al dining idi kain na ye yed kyo ngadong aja ele ngung na madlom fi tulle ngan tulle nang kakire ngan kakire al gi kyo ngasi gis udwa inen taras fya
1: ay na dog nama gwela ng kagil lompi ya ila nama lompi nama herra ke nama herra ke na na ila nama sare na ne ye kwela san kingu wa ye kuzu kit ki tara tara simpia ya na la lo arake na la lo sare ke na le alang er appa ko anke na lang er etti ko anke ya ne kinsi ya alfia wala duo ke aba sare mpiengi ya dem brao ba ye pi na ma benal au na ila ke ya na ma jegil na ma dog jamay lang ila na ma tani ke erpia ya ne kingu do az kulki ke jalompia na ki ker ker ya na ye lou abas songa jamai lenga na magal tani eri kerde pia yani lompi ine ye rog eri otanga jaw et otanga jamai ke kila zukwel yani in kwel lan ota jiel jaw anan jamai lage aba ji janna ota tulanga jaw lompi sibas tulendering na aba ji udunga ji tanga jaw ye ji jamai la sinel ba jene ota tulle zukwel yani en kwal alla ine en kwal lo li lompi nama en kwa jundina suruke alba suruke nga na ota ki nyet yi yelba tulle njegila nama sasonga jammaire nga nama ka ide ta nama erikere pia sokerle na dok nama kwe lasang itirik tabun kousi nyi na kagil ine danji ngo kere kwa ngembeleng in alding duo aigis paliti in aldi duo ng aigis paliti ini al duo ailong
3: soy ingal de taban tarasi asasa kel kam ko kul nomes in beleng lomfi dinaze ke kan karawang sallana gidal sallana ke ba kul ba kiso authentic tewa nama alba den fa sok awol kwale an otanga sifi nama jawil na suru si fia nama lo di ko ke hanalo allong etenge ba nama herra fia nama herra fia la lo longola herra ba fia nama sa lo teya fia na lo teya na lo di ko lo teya se nama tos kona ini lo di ko se nama skona lo lulini nama elesi nam fia na nama yon kwa enal battarasi na alang surua alang surua na surusis ke korong kergel fia alang illa lo futoke na inen alang korol king namas kergel fia no koro sabatok na sabatok namo surusi tewa ala lo futoke nama doktarasin fia no bulo na jamaili nama yon kwa dog enal basunga tarasi nama yon kwa na surule alang koronga na dainga na otanga kiki anjaloman koronga kiki anjaloman na rusonga kiki anjaloman na kosanga kiki anjaloman na dainga kiki anjaloman na sankwa kaini alan kolage alan tana sokato bukale na modu jegi la lomfi imbelal bad na songa jamaili na man kwa in na al songa tarasi na man kwa na mafinga na herra tewa herra apa ni herra iti herra apa nama irija na alang sisuru si eringel na herra iti nama ye dokja nama herra iti ne herra pa kwang nama kiloto al suru si eringel nama loto konas loto ini herra inal al kilul eringel nama skona lolul ini iradik nama do dulekan herra duleng na indik sen man kera loluling nama kera dual na kelakan dokan uringa na kera lomfirok nama kwa inal tarasi na utongo ko ina ngena lang au nagal otanga korongi se etere no me yena otanga korongi se fia funa na otanga goronga na otanga keranga kiki anjaloma na otanga jutangi se enna fialan surungiri kayni lo futole anamo do kiki anjaloma fia de na angira na murunga na keranga do si ko kul kam na toronga o kida namas do kergel fa kelasi otanga kidal jutange na otanga kidal elenge elle no yenge ko na liare kene se kalum na kila di na majutange ilum fe na wado ko ina tarasi bat albasu ma jamaili na nama yon kwa dok otan san kulu gril fa kila sa tarnga o kay ne kila sa ongal kay ne kila sa osandi kay ne kinal gal ki gido ma ilonge zena kum di na wara na kila kilo kalu na ki ko tarnga ongal kwa lela na kira na muru ma kida tarnga o kwa na yenge donga na kim kwadi ki fatarale na mi yene ki mudu ma sa tarasi fa lum fe na ma yon kwa indokal sunga tarasi innama deng aldin deng deng baran diwena skul tarasen ka ken negata kin apang naskaril ka
1: ay eto lompia ka kirei ay ilang na kin otan sia sal kalu nye jepia ay et janga dung maran otan kin sia alpia rito doa kia ba ya alpia wala ge ani as kia ba tu ba as kia ba wala sumen dies kia ba ya ba yung kwal au na na log na herrake na ma herrake ha adin uozonga din bela ilongin loyen tulay na dokwela tan tirte mugu da jingu ke rega benen aldi jundi gi alanki kwasi kwa kernasi ay kagil wala gal kwa kernasi udonga ay sika tole kan zikina duze bewa
3: en aldi duong enges faliti ki allomfin kwa kanna lomfifia na ay lafia dok alang en sekalom ken utonga ken alnyatin dandonga kayngi nalomfi aise ken ase do donga ja rahman na ine insale insansi kayngi na duo sa fiaba namas duon dogis mbelenki ala lomfi tes aminen ken na asan kalomali na fetarasin na ke kilmangam falanya ting futoki
1: ine in ali taban kayngi in